ছেলে গোমরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে গোমরাইয়া মারে ছেলে গোমরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে।